তাহানির গির অনুষ্ঠানত সেয়া আছিল জ্যোতির্ময় কাকতি। অনুষ্ঠানের শেষত শুনক জ্ঞানদা কাকতির কণ্ঠরীতি গীত, গীতিকার রুদ্র বৰুৱা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি দিনের 11 বজাত আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জড়িয়ে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করব। এয়া হব অনুষ্ঠানটির 135 সংখ্যক খণ্ড। এই অনুষ্ঠান আকাশবাণীর দূরদর্শনের আটাইবোর নেটওয়ার্কর উপরি আকাশবাণীর ওয়েবসাইট আর নিউজ অন ইয়ার মোবাইল এপর জড়িয়ে শুনবলে পাওয়া যাব। প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রালয়, আকাশবাণী আর দূরদর্শনের ইউটিউব চ্যানেল যোগেও এই অনুষ্ঠান প্রচার করা হব। আকাশবাণী অনুষ্ঠানটি প্রচার হওয়ার ঠিক পাছতে ইয়ার আঞ্চলিক ভাষান্তর প্রচার করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে আজি সিসিলির রাষ্ট্রপতি প্যাট্রিক হার্মিনির সঙ্গে বৈঠকত মিলিত হব। দুয়োগৰাকী নেতাই দেশ দুখনের মাজৰ দ্বিপাক্ষিক সহযোগিতার পর্যালোচনা করার লগতে পারস্পরিক স্বার্থজড়িত আঞ্চলিক আর আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন বিষয় সন্দর্ভত মত বিনিময় করব। শ্রীমোদী আজি সিসিলির ন্যাশনেল এসেম্বলিত ভাষণ দিয়ার লগতে ভারতীয় সম্প্রদায়ের লোকসকলের সঙ্গেও মত বিনিময় করব। ইয়ার পাছত শ্রীমোদীয়ে দেশখনের রাষ্ট্রীয় দিবসের কার্যসূচীত অংশগ্রহণ করব। মন্ত্রালয়ে প্রকাশ করা অনুসৰি এই রাষ্ট্রীয় দিবসের কার্যসূচীত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীসমূহের এটা প্রতিনিধি দলেও অংশগ্রহণ করব। উল্লেখযোগ্য যে সিসিলির রাষ্ট্রীয় দিবসের সোণালী জয়ন্তী উদযাপন কার্যসূচীত সন্মানীয় অতিথি হিসাবে অংশগ্রহণ করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের কার্যসূচীরে কালি সিসিলিত উপস্থিত হয়। শ্রীমোদীর এই ভ্রমণে ভারত আর সিসিলির মাজের সম্পর্ক অধিক শক্তিশালী করার লগতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করাত দেশ দুখনের প্রতিশ্রুতিবদ্ধতাক অধিক শক্তিশালী করব। বিগত 12 বছৰত ভারতে স্বাস্থ্য যতন খণ্ডত উল্লেখনীয় সফলতা লাভ করেছে আর প্রতিগী নাগরিকের সুলভ সহজলভ্য আর গুণগত স্বাস্থ্য যতন সুনিশ্চিত করার লক্ষ্যে কাম করে আছে বলে স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ রাজ্যমন্ত্রী অনুপ্রিয়া পাটিলে প্রকাশ করেছে। এটা ব্যক্তিগত সংবাদ মাধ্যমের চিকিৎসক দিবস সমারোহত ভাষণ দিয়ে মন্ত্রীগিয়ে কয় যে স্বাস্থ্য যতনের ক্ষেত্রত দেশে চকুত লগা সফলতা অর্জন করেছে। তেও কয় যে বিশ্বর সর্ববৃহৎ স্বাস্থ্য বীমা কার্যসূচী আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় দেশের প্রায় 62 কোটি লোক সামরি লৈছে আর চিকিৎসা লাভের ক্ষেত্র বিত্তীয় সুরক্ষা প্রদান করবলে সমর্থ হয়েছে। মন্ত্রীগিয়ে কয় যে দেশত বর্তমান প্রায় 1,84,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির আছে

0: আসলে তার ব্যবস্থা লব লাগে যাতে মহর পৰা আমি কন্টেক্ট যাতে নহয়। সেই কারণে কি নগরিয়া জায়গা বিলাক যেনে নলা নর্দমা আছে সেই সুন্দরকে সাফা করব লাগে, আঠুয়া ব্যবহার করব লাগে। আর নিজেরও ঘর অন্য যদি নিজের ইভেন আমার হিস্ট্রি আছে নারিকলের সরকাত যদি পানি রয়ে থাকে বহুদিন স্টেগনেন্ট হয়ে থাকে, ইভেন ফ্রিজের পানির কথাও কয়, ফ্রিজের পানিতে যদি বন্ধ হয়ে থাকে তেনেকে বহুদিন যদি সাফ নকরাকে থাকে 7 দিন বা 10 দিন 15 দিন থাকে তেনেকা, তারপর ইভেন মহে কণী পারে বলে মানুষের হেরি চিকনগুনিয়া ঠিক একে ধরনের ডেঙ্গুর দরে এইটো ভাইরাস একে ভাইরাসে হয়, গতি তারও তেনেকে প্রায় অলমোস্ট একে ধরনের লক্ষণ
1: বিলাক
0: আছে। গতি সেই কারণে কি এইটো নিজে পার্সোনাল প্রোটেকশন মেথড যদি আমার উন্নত হয় নিশ্চয় এইটো সুন্দর হয়। আর তাই ভারত সরকার বা অসম সরকারে আমার এইটো ডিরেকশন দিছে যে তাতে আমি গোটেই ফগিং করু আর তেনেকে মানুষের মাঝে অ্যাওয়ারনেস আনু যাতে তেওঁলোকে অন্তত হাফ শার্ট নিপিন ফুল শার্ট পিঁধিব পারে ঠিক এফেক্টেড এরিয়া বিলাক যাতে নিজের গাটো সুন্দরকে থাকিব পারে যাতে যাতে মহে কামুড়ব নোৱাৰে।
1: কিন্তু এই যে তথাপিও ডেঙ্গু বারে বারে হয়ে আছে, চিকনগুনিয়া নতুনকে আহিছে, এই ডেঙ্গু আর চিকনগুনিয়ার চিকিৎসা ব্যবস্থা কি ধরনের?
0: চিকিৎসা ব্যবস্থা ভাইরাসের কথা আহিব, এইটো ঠিক স্পেসিফিক ট্রিটমেন্ট নাই যেটা ভাইরাস, আর তেনে কিন্তু আমার ডায়গনোসিসের ব্যবস্থার কারণে পরীক্ষা করার কারণে আমার সকলবোৰ ব্যবস্থা আছে, তেওঁলোকৰ যিখিনি আমার রিয়েজেন্ট প্রয়োজন আছে আমার গভর্নমেন্টের সরকারের তরফৰ পৰা আমি যথেষ্ট বিনামূলীয়াকৈ পরীক্ষা করার কারণে ব্যবস্থা করে দিয়া হয়েছে। মাত্র আমাক লাগিব সজাগতা আর জ্বর হলে বা তেনেকুৱা লক্ষণ বিলাক দেখা দিলে নিশ্চয় ওচর চিকিৎসালয় লৈ যাব লাগে।
1: চিকনগুনিয়া ডেঙ্গুর লগত লক্ষণ বিলাক একে নেকি?
0: একে লাগে, একে
1: ঠিক মাংসপেশীর বি,
0: মাংসর পেশীর বি, গাঁঠির বি,
1: জ্বর থাকিব,
0: জ্বর থাকিব পারে।
1: কিন্তু ডেঙ্গু আর চিকনগুনিয়াত খুব হাই ফিভার না হবো,
0: হাই ফিভার না হবো পারে, এনি জাস্ট পানি লগার দরে জ্বর হবো পারে, কিন্তু গার বিটো খুব হয়, গাঁঠির বি হয় বেশি, এটা হয়।
1: আর এনকেফেলাইটিসের ক্ষেত্রে মূরর বিষ,
0: মূরর বিষ যথেষ্ট হয় আর জ্বরটো জেনারেলি খুব
1: বেশি হয়, খুব বেশি হয়। এই সময়খিনি কিন্তু ম্যালেরিয়ার কারণেও আমার অসমখন কুখ্যাত, গতি ম্যালেরিয়ার উপদ্রব কি ধরনের?
0: ম্যালেরিয়ার উপদ্রব একচুয়ালি আমার এতিয়ালৈ আমার ম্যালেরিয়াত আসলে আমার বহুত খুব এলার্ট হয়েছে, এই বহুত পুরোনার বহুত দিনের পর এই আমার এফেক্টেড হয়ে আসলে, তার মানে যিকোনো জ্বর ম্যালেরিয়া হব পারে, ম্যালেরিয়ার মেইন থিমটো হচ্ছে যিকোনো জ্বর ম্যালেরিয়া হব পারে, গতি ম্যালেরিয়া জ্বর হলে আমি লগে লগে তার পরীক্ষা করাও, তার যেনেকে টেস্ট পরীক্ষা করাও, আর তেনেকে টেস্ট পরীক্ষা করার কারণে বিভিন্ন দু ধরনের আছে, এটা মাইক্রোস্কোপত স্লাইড চাই করিব পারে, এটা হচ্ছে কি যিকোনো ঠাইত আমার রিপিট ডায়গনোস্টিক কিট বলে এটা আছে, তাতে যাই আপনি যিকোনো ফিল্ডত করব পারে তেনেকুৱা, সেইকাৰণে ম্যালেরিয়াটো ডায়গনোসিসটো খুব সুন্দর হয়েছে, আর লগে লগে চিকিৎসাটোর ব্যবস্থাটো যিকোনো হব পারে, গ্রাউন্ড লেভেলতো চিকিৎসাটো করিব পারা যায়,
1: ঔষধও
0: উপলব্ধ,
1: ইয়াত ম্যালেরিয়া যেহেতু এটা পরজীবীর পৰা হয় আর তার যেহেতু এটা প্রামাণিক ঔষধ আছে আর এবিধ নয় বহু ধরনের ঔষধে আছে আর সেই ঔষধ আমার প্রাইমারি হেলথ সেন্টার বিলাকতো উপলব্ধ, গতি ম্যালেরিয়ার যে চিকিৎসা ব্যবস্থা সেইটো সর্বব্যাপ্ত আমার সকলো গ্রাসরুট লেভেলে তার চিকিৎসা ব্যবস্থাটো আছে, গতি আর এটা ঘর থাকিও ট্রিটমেন্ট করিব পারি নয় জানো, ম্যালেরিয়া খুব কমে হসপিটালাইজেশন লাগে নাকি?
0: ইয়েস
1: হয়, গতি আমি কিন্তু চিকনগুনিয়া ডেঙ্গুর ক্ষেত্রে ঘর থাকি ট্রিটমেন্ট হব জানো?
0: না যদি আসলে এইবিলাক লগে লগে হসপিটালাইজ করিব লাগে, ভাইরাস হয় ভাইরাসের দ্বারা হওয়া রোগ তৎক্ষণাৎ খুব কম সময়ের ভিতরে অন্যলে বিয়পিব পারে, সেইকারণে এই হসপিটাল আহিব লাগে, আর তার কারণে আমি স্পেশাল বেড রাখা হয়, আইসোলেশন বেড কিছুমান থাকে, তাতে যাতে এই বেমারটো তাতে ট্রিটমেন্ট করে তাতে রেস্ট ললে, রেস্ট লই যাতে ভাল হব পারে, যাতে অন্য ঠাইলৈ অন্য মানুষলৈ যাতে তার কারণে ঘর এই হসপিটালত চিকিৎসা করব লাগে তেতিয়া সুন্দর হয়।
1: তারপরে আর কিছু আপনি কৈছে যে ভাইরাল হলে এনকেফেলাইটিস বা ডেঙ্গু এইবিলাকৰ পৰা অকমান জটিল পরিস্থিতির সৃষ্টি হব পাৰে, যেনে আপনি কৈছে শরীরের অভ্যন্তর রক্তক্ষরণ হব পাৰে ডেঙ্গুর ক্ষেত্রে, আর চিকনগুনিয়া তেনেকুৱা হয় নেকি?
0: না চিকনগুনিয়া তেনেকে রক্তক্ষরণ নহয় জেনারেলি, কিন্তু তবে জ্বর থাকিব, তেনেকে সর্দি থাকিব, বহা নিহা লওয়া কেতিয়া কষ্ট পাব পাৰে।
1: চিকনগুনিয়ার লক্ষণ তো অকমান সর্দির লক্ষণ আহে নেকি?
0: সর্দির লক্ষণ আছে বেশি
1: ডেঙ্গুর ক্ষেত্রে,
0: ডেঙ্গুর ক্ষেত্রে তো আছে, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে সর্দির লক্ষণ কিছু থাকে, কিন্তু তথাপি গাঁঠির বিটো খুবই বেশি থাকে।
1: এই সময়সোৱাত বিশেষকৈ বর্ষাকালীন সময়সোৱাত যদি সর্দি জাতীয় কিবা অসুবিধা মানুহে পায়, গতিকে সন্দেহ করব লাগে যে ইয়াত চিকনগুনিয়া হব পাৰে।
0: আমার প্রত্যেক ডিস্ট্রিক্ট বা প্রত্যেক ব্লকতে আমার এটা সদায় কন্ট্রোল রুম থাকে, ডে টু ডে রিপোর্ট আমার প্রতিদিনের ডেইলি কি হয়েছে কি হওয়া নাই, জ্বর কিমান হয়েছে বা

0: আৰু এতিয়া দেখোন তই নিজৰ স্বাস্থ্যক লৈ একেবাৰে চিন্তামুক্ত।
1: চিন্তা কিয় কৰিম, মই একেবাৰে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
0: কোন ঠাই অ?
1: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
0: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
1: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
2: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
1: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্বপূৰ্ণ।
3: হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান, ভেটাপাৰা, গুৱাহাটী।
4: বাইদেউ, চাকৰি পাই গলো।
5: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
4: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: রবে হুন্তু, স্যালারির আগতেই খরচ।
4: টোটালি কে লোন পোয়া যায় না?
5: প্রথমে বাজেট বনাবলই ঠিক, তার পিছত খরচ কর।
4: কিন্তু বা
5: সা, উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাসিব নোয়ারিবি।
4: ও বাইদেউ, পার্টি মূর বাজেট তোর।
6: আরবিআই কয়
7: সঠিক বিত্তীয় আচরণে আপনাক বসাই রাখে।
8: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
9: হয়, সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
8: পিছে এনে যত্ন কত পালি?
9: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
8: ও, তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
9: নহয়ও, শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
8: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
9: কারণ সকলোরে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
3: হোমিওপেথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
10: যিটো পার্টি লাগিব, প্রথমে চ্যাম্পিয়ন লগত সেলফি লম। আইডিয়া, ইয়াতেই পার্টি করিম, পিজ্জা পার্টি। ইয়ে, তোমার কার্ড আর পিন দিয়া, মোর কার্ডৰ ডিটেইলস মই মোর নিজেই দি দিম।
11: আরবিআই কয় আপনার পিন, ওটিপি, সিভিভি বা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড আনৰ লগত শেয়ার নকৰিব। অনলাইন ব্যাংকিং কেৱল নিজৰ কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কৰ পৰাহে কৰিব।
10: বাই গার্লস, কোন ফালে গৈছা?
11: শুনা নাই?
10: নো শেয়ারিং।
11: আরবিআই কয় জানি ল, সতর্ক হওক।
12: ৭৯ বছৰত আকাশবাণী গুৱাহাটী।
13: এক জুলাইত প্ৰতিষ্ঠাৰ ৭৯ বছৰত প্ৰৱেশ কৰিব উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমটো অনাতাঁৰ কেন্দ্ৰ আকাশবাণী গুৱাহাটীয়ে।
3: বহুজনৰ হিত আৰু সুখৰ অৰ্থে অব্যাহত এই অনিৰুদ্ধ যাত্ৰাক উদযাপন কৰাৰ মানসেৰে আপোনালৈ আমাৰ সাদৰ আমন্ত্ৰণ।
13: এক জুলাইৰ সন্ধিয়া ৬:৩০ পৰা গুৱাহাটীৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ শ্ৰীমন্ত শংকৰদেৱ আন্তৰ্জাতিক প্ৰেক্ষাগৃহত আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰতিষ্ঠা দিৱসৰ বিশেষ আয়োজন,
3: উপজা দিনৰ শুবা।
12: পৰিৱেশিত হ'ব নন্দিতা শৰ্মাৰ কণ্ঠত লঘু শাস্ত্ৰীয় সংগীত,
13: সুভেশ বসুৰ হাৱাইন গীটাৰত লঘু সংগীতৰ সুৰ।
3: আৰু কণ্ঠশিল্পী মঞ্জুস্তা মহন্ত গোস্বামীৰ সৈতে আলাপ আৰু গীত।

নির্মল প্রভা বৰদলৈ রচিত আর মুকুল বৰুৱা প্রযোজিত হীরা দাসর কণ্ঠ গীতটি শুনিলে। এবারে জনার্দন হাজোয়ারী, গীতর কথা লক্ষ্য হীরা দাসৰ।

0: লগতে উন্মোচন করা হব পূর্বে আকাশবাণীয়ে প্রকাশ করা আকাশী নামৰ আলোচনীৰ এমুঠি নির্বাচিত লেখাৰ সংকলন আকাশী
1: আর আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্রে প্রকাশ করে উলিওয়া এখন ই ম্যাগাজিন
0: উপজা দিনৰ সুবাস
2: 1 জুলাইৰ সন্ধিয়া 6:30 পৰা গুৱাহাটীৰ শ্রীমন্ত শঙ্করদেৱ কলাক্ষেত্রৰ শ্রীমন্ত শঙ্করদেৱ আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত
3: আপোনাসবক সাদৰ আমন্ত্ৰণ জনাওঁ।

হুলা হুনু মঙ্গল আরতির গান, নাসি উঠে ভকত রে প্রাণ। হুনু মঙ্গল আরতির গান, নাসি উঠে ভকত রে প্রাণ। ও তোর হল যে পূজা রে বেলা, ও তোর হল

আইরে আমি সুয়ালি ধুনিয়া, আহামি আইরে আমি সুয়ালি ধুনিয়া, থরা নিশুয়াই থকা অতি মোহনীয়া।

রাজ, দ্য মিষ্টি কণ্টিনিউ ছবিত সোনু নিগম, শ্রেয়া ঘোষাল আর নীরজ শ্রীধরের কণ্ঠগীতটি শুনিলে। একক হিন্দী ছবির গীতের অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু সাধক সুন্দরৰ।

কল্পতরু অনুষ্ঠানের শেষত এবার শুনক জুবিন গার্গ আর অনিন্দিতা পালর কণ্ঠর এটি গীত। গীতর কথা ভবেন্দ্রনাথ শইকীয়ার। এই গীতটি আমার এই অনুষ্ঠানের জড়িয়ে শুনবলে আমালৈ পত্রযোগে অনুরোধ পঠিয়াইছে বাইহাটা চারিআলির অর্ণব, জিতু, দীপাঙ্কর, বর্ণিল আর রক্তিমে।

0: শুনাপুত্র, বিদর্ভর রাজকন্যা মায়াদেবীর লগত অচিরে তোমার বিবাহ হল। দ্বাপরর শেষত হব পুত্র লাভ, দেবী কামাখ্যা হব তোমার আরাধ্য গোপানি। মাথুন এতিয়াই করু সাবধান, যদি দুর্বল মুহূর্তত দেবী কামাখ্যা অন্যরূপে চিন্তা করা, তেনেহলে জানিবা পতন নিশ্চয়।
1: কি অকস্মাতে আহি অকস্মাতে গোলা গুছি? পিতৃ পিতৃ মোহন,
2: জগতর ত্রাণকর্তা বিষ্ণু নারায়ণ গোল গুছি নিজ স্থানলৈ।
3: নারায়ণ নারায়ণ,
2: হে দেবর্ষি প্রণিপাত করক গ্রহণ।
3: প্রাগ জ্যোতিষপুরের এই পিতা পুত্রর পবিত্র মিলন ভূমিত আহিলু দিবর বাবে বার্তা এক ভয়ঙ্কর।
2: বার্তা ভয়ঙ্কর?
1: দেবর্ষি, বিষ্ণু পুত্র ময় ঈশ্বরর অঙ্গরূপে জন্মিছু এই বসুন্ধরা, কোনো বিপদেই মোক স্পর্শ করিব নোয়ারে। কক দেবর্ষি, কি ভয়ঙ্কর বার্তা লৈ আহিছে এই ঠাই?
3: কিরাত

0: তবে বার্তা এক ভয়ঙ্কর।
1: বার্তা ভয়ঙ্কর?
2: দেবর কি বিষ্ণুপুত্রময় ঈশ্বর অঙ্গরূপে জন্মিছো এই বসুন্ধরা, কোনো বিপদেই মোক স্পর্শ করিব নোৱাৰে। কওক দেবর কি কি ভয়ঙ্কর বার্তা লৈ আহিছে এই ঠাই?
0: কিরাতৰ অধিপতি মহাপরাক্রমী নাম ঘটোৎকচ, সঙ্গে লৈ চতুরঙ্গ সেনা আহিছে এই ঠাইত ক্রধান্বিত হৈ। তুমি বাছা অকলশরিয়া, সেইবাবে দিলু সকিয়নি।
2: সেই কথা, সেই বার্তাই ভয়ঙ্কর বার্তা, শুনিলেও হাঁহি উঠা বার্তা। শুনক হে দেবর্ষী, বায়ু পানি আকাশ বতাহ যক্ষ রক্ষ দেবতা কিন্নর সকলো যদি একেলগে আহি করিব খোঁজে নরকর শক্তির পরীক্ষা, তেনেহলে মই সাজু আছো। হৌ পাহাড়ৰ শিখরের দরে এই নরক ধীর স্থির অচলত, নরকে যুঁজিব আপন শক্তিরে, নরকে মারিব নমরে।
1: বাছা কাবু করিছো, নকরিবি অহংকার।
2: আই পুত্রময় পরাহ, পালক পিতা মোর জনক, মাতৃ মোর চিরধৈর্যশীলা আই বহুমতী, অহংকার অবশ্যই থাকিব।
0: বাছা নরক, অহংকারত মদমত্ত হৈছে তারকা অসুর, মাতি আনিছে করুণ সমাপ্তি, অথচ পাইছিল অমরত্ব বৰ। সেই তারকাসুরক বধিবর বাবে ব্রহ্মায় ছিদ্র রাখিছিল, সেইবাবেই সতিয়ে ললে পুনর জন্ম পার্বতী রূপেৰে। হর পার্বতীর মিলনের বাঞ্ছিত ফল কার্তিক আর গণপতি, আহি আছে তারকার জীবন সমাপ্তি, এই কাহিনীর আছে গুহার্থ, সেইবাবে করিল পুনরুক্তি। নারায়ণ নারায়ণ।

0: দেবরাজ্য করুধ্বংস, সাই লোয়া, সাই লোয়া হের আমার দেবতা, তার কাপুরের ভক্তির ভন্মকার দেবতার বল বীর্য কিমান নগণ্য, দেবত্বর ভক্তিরে চিরদিন করিস বঞ্চনা অকুর কুলক, তার কার অগণন রাক্ষস সেনাই দেবকুল করিস আর খার অসুর রাজ্য ইয়াত করিব বিস্তার, ইন্দ্রপুরী হব তারকাপুরী।
1: মহারাজ মহারাজ, শিবপুত্র কার্তিক আর গণেশ প্রবেশিছে সমর্থলে,
0: বন্দী করি আন সিহতক,
2: সংহারিছে রাক্ষস সেনা।
0: কি কলি কি কলি তই, কার্তিক আর গণপতি মিলি সংহারিছে রাক্ষস সেনা?
1: হয় মহারাজ,
0: এই বাতরি শুনাবলৈকে আহিছিল ওরি, দুতনির বুধ বালকে সংহারিব পারে তারকর বিজয়ী সেনাক।
1: সেয়া সেয়া মহারাজ, রাক্ষস সেনা এসময়ের ভূমি এরি প্রাণী পলায়ন করেছে।
0: স্তব্ধ হি তো তয় রাক্ষস নন্দন, তারকর শক্তির সম্মুখত কোন সেই কার্তিক, কোন সেই গণপতি, সেই দুই বালকক মুসরি মারিব পারো এহাতেরে মই।
2: মহারাজ কার্তিক গণপতি এই দিকে আহি আছে, পলাওক মহারাজ পলাওক পলাওক।
0: পলাম মই বলাবই তারকাসুর, মহা শক্তিমান ময়, যুদ্ধময়, ত্রিলোক বিজেতাময়, আমার ময়, মই পলাম দুটি নিতান্ত বালকর ভয়ত, যাম যাম মই সমর্থনী লই সন্মুখ যুজত দিম পরিচয়, ইন্দ্রপুরী বিজয় রাজন্ম বাসনালৈ আহিছো ইয়ালৈ, ইন্দ্রপত্নী শশী দেবী হব মোর পাত্রানী, ইন্দ্র হব স্বর্ণর দাগ। এইয়া এইয়া যে মোর জীবন রহিলা।
3: জয় করমদে, জয় করমদে, জয় করমদে,
2: জয় মহারাজ হেয়া হেয়া গণপতি জয় ধ্বনি।
0: হব ভূপতি তয়ে তারক রাষ্ট্র রাখত, সেনে সকল সম্মুখ সমর বয়াক বাধা, জয় হম আমি কার্তিক গণপতি বলি অখ্যাত দেবতার ভয়ত নাহিবা আতরি।
4: বানর আঘাতে মোক করিলে।

0: Ball. সৌদিহে সৌদিহে অন্ধকার, নোয়ারো নোয়ারো মই মুহূর্ত উঠিও হয়ে থাকিব। সমস্ত পৃথিবী যেন লাগিছে ঘুরিব, ভীষণ যন্ত্রণা।
1: শক্তির করিলা অপচয়, সেই মদগর্বী তারকাসুৰ শক্তি থাকিলে কোনো নোহে শক্তিমান, যদিহে নহয় তার প্রয়োগ সুকার্যৰ বাবে।
0: কোন কোন তই সুৰ কই বান নিক্ষেপেৰে মোক করিলি ধরা খাই?
1: কার্তিক নাম মোর শিবনন্দন, আহিছিলো ইয়ালৈ অহংকার নাখিবলে, তো মোর এই ধনুর বানে তোর আনিলে মরণ।
2: জয় গণপতি,
3: জয়
2: গণপতি,
3: জয়
2: জয় গণপতি,
3: জয়।
1: আহা আহা ভাতৃ গণপতি, চোয়া এয়া তারক দুর্মতি।
2: জয় কার্তিকৰ,
3: জয়
2: জয় কার্তিকৰ,
3: জয়
2: জয় কার্তিকৰ,
3: জয়
2: জয় গণপতি,
3: জয়
2: জয় গণপতি,
3: জয়
2: জয় গণপতি।

0: আই আমি দেখুন আকৌ অরণ্য পাল, এই কি আমার রাজ্যের সীমা? মই কিন্তু এই সীমা আরো বিস্তৃত করি মোর বাহুবলে।
1: তারকার মৃত্যু হল লালসার বাবে, সি বিচারিলে ত্রিভুবনের অধিকারী হবলৈ।
0: আই তারকাই দেবতার সাথে যুদ্ধ করবলৈ সাহস করেছে, মই ভাবু তাতেই তেওঁর বীরত্বও প্রকাশ পাইছে। দেবতা অমর, সকলো ঐশ্বরিক শক্তির বিপক্ষে তারকাই যুঁজ করবলৈ গৈছিল, তাতেই তেওঁর বীরত্ব প্রকাশ পাইছে।
1: বাছা, কেবল শারীরিক শক্তিরে যুদ্ধ জয় করিব পৰা না যায়, তার বাবে কূটকৌশলের প্রয়োজন, প্রয়োজন মগজুর যথার্থ প্রয়োগর। তারকার শক্তি আছিল, কিন্তু সি দূরদর্শী নাছিল। কোনোবা আহিছে।
0: কোন কোন খেয়া?
2: মই খুঁজিব খুঁজিছো, তই কোন?
0: তই কোন? মো খুঁজে তই কোন? মই খুঁজিছো তই কোন?
1: খঙেরে নহয় বাছা, মরমেরে খোঁধ।
2: খোঁজতেই মই বুঝিছো তই ইয়ার নহয়। নাম কি, বংশ পরিচয় কি?
0: এই একই প্রশ্ন ময়ো করিব খুঁজো।
2: দেখাত বেশ ভাল মানুষ যেন লাগে, রজা কিংবা রাজকোঁয়র। হুঁ বারু, যিয়েই নোহোৱা আমার ইয়ার নীতিমতে গৃহস্থক অতিথিয়ে চিনাকি দিব লাগে, সেয়েহে খুঁজিছো তুমি বুলিয়েই সম্বোধন করছো। কোৱাচোন কোরপরা আহিছা, উদ্দেশ্য কি, নাম ধাম কিবা আছেনে নাই?
0: তুমি শিকারী মানুষ, শিকার লৈ আহিছা, শিকার করা গুছি যোৱা।
1: আমি দূরেরপরা আহিছো, এই ঠাই অচিনাকি।
2: সেইটোকে কলে দেখুন লেথামরে, ফেপিরি পাতি ধরা দি এও ধরিব খোঁজার বাবেহে খং উঠিব খুঁজিছে। বেশ থাকা, অহাবাতে সময়ত গুছি যাবা, আমি যাও। পিছে হেরা, দেখাত তুমি বেশ ভাল, পিছে বুঝিলু অহংকারী। আমি কোন জানা? থাক, দিম বারু চিনাকি, সময় আহক, এতিয়া যাও।
1: হব পারে ইয়ারে কোনো আদি বাসিন্দা, কথা বতরা পোন পটিয়া,
0: বেচেরাই নরকক চিনি পোৱা নাই।
1: বাছা, তো বল বিক্রম দেখি জনক রজা অতিকে চিন্তিত।
0: চিন্তিত কিয়?
1: তোর বীরত্ব আর শক্তিয়ে জনকর নিজ পুত্রর বল শক্তি অতিক্রম করে সিহতক তো স্থানচ্যুত কর বলে বর ভয় করেছে। হে বাছা, তোকো মই উপলব্ধি করাব খোঁজো, সিংহাসন যদি পাব খোঁজ, রাজ্য যদি লভিব খোঁজ, তেনেহলে সেই কাম নিজ বাহুবলেরে করিবি, জনক পুত্রক ভাতৃসম জ্ঞান করিবি। এই কথা কবলৈ পুনর আহিলো মই এই ঠাইলৈ।
0: তুমি নিশ্চিন্তে থাকিবাই, নিজের শক্তিত মই অতিকে বিশ্বাসী। যেতিয়া জানিলু মই পিতৃমূর পরারূপী বিষ্ণু, আই ইয়ার পিছত উভতি চোৱাৰ আছে কিবা প্রয়োজন? মই আর উভতি না যাও। আই জনকর সন্তানক মিছা আশঙ্কাত নেপেলাও, নেপেলাও পালিত পিতা জনককো অকারণ সন্দেহ। সেয়াই তুমি উভতি যোৱা, গৌরবর শিখরত আরোহণ করে তোমাক মই তারপরাই মাতিম, তোমার আশিক বিচারি।
1: জানো মই বাছা, তই তোর শক্তিত বিশ্বাসী, নিজ বাহুবলে রাজ্য লাভ কর, মোর থাকিব আশিস।

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার জুইঠা কেথান পনাম্পাং নিলি এরন রংপি স্টেট আলংকাফাং অ কাঙ্কির কাপাদপন আং বংশী প্রাইমেরি লাপেন কে সেকেন্ডারি আংদিং আঠান বাং আতমা ফান ডিমক্লং কেলার পনাসাই পাপলেং পনপো বাংসা ফান স্কুল পাঠেক পারে আসাই কাম এইচ আর এম এস পোর্টেল আলং কাচেলার ফান থান বাং আতমপেন কিপি পন কাচুনিংরি আলু হাই হুই জাখং ইসিপেন লাংপাং চিং পনপো বাংসা সায় ফান স্কুল পাঠেক পারে আসাই কাম পেন নন আন শিক্ষা অভিযান মাধ্যমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা ডাইরেক্টর আতমপেন পাংরং পনপেন জাখং কিথিয়া কমিটি দা সিং পন টাংলো

0: ভাৰত সঞ্চাৰ নিগম লিমিটেড ঠিয়েক পেন বি এছ এন এল আলং কাকিলে পন ফারো এসি জুনিয়র টেলিকম অফিসার আংহ আফান কাচুনিগ্রালু হাং পন টাংল নং নামা বাংকে চুক্ল হেজন আলং সিকা সুরি ক্রে ট্রকরা ফারো প্লিপেন সিকা সুরি প্লিকেবরা ফারো ফান লাভাংস আলং আসানসনা বনাস্তা দুজি বাংফাটুম টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি ইনস্ট্রুমেন্টেশন রেডিও ইঞ্জিনিয়ারিং লাপেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হায়াং বংপেন ইসিমা ইসিয়ালং বিই কালিতাংটে বিটেক ডিগ্রি দোনাংজি কালিতাংটে ইলেকট্রনিক্স মাতাংটে কম্পিউটার সায়েন্স আলং এম এস সি ডিগ্রি দোনাংজি বাংফুয়াটা বাংকে নিকান ক্রেনের ক্যাপেন থম ক্যাপ আং বংশী দুচট নাংজি আং তনালাম থে লাপেনকে কচুনিগ্রিয়াফান বি এস এন এল ডট কো ডট ইন লাভাংস ওয়েবসাইট লাং ইকতামি কাচুনিগ্রিদুনফান কিজুৎসি আর্নিয়া বাংকে জাখং নিফাই প্লিহেন আসাম পাবলিক সার্ভিস কমিশন পেন আসাম গভর্নমেন্ট আজিওলজি লাপেনকে মাইনিং আসাই কামালং কাকিলে পন ইংহয় ক্রে ইসি এসিস্ট্যান্ট জিওলজিস্ট আং হয়াফান কাচুনিংরিয়ালু হাংপন টাংলো নংনাম চিক্লো এজনালং সিকা সুরি থম ক্যাপ পেন সিকা লাক ইসিরা সুরি ক্যাপ গ্রেড পে লালে সিকা সুরি ক্রেহিনী রাফারু ট্রকসি লাপেনকে আসনসন বনাস্তা দুজি বাংভুয়া বাং জিওলজি কালিতাংটে অ্যাপ্লাইড জিওলজি আপুঠাক পোস্ট গ্রেজুয়েট দুনাংজি বাংফুয়ারটা নিকালিং কয় রাই সি পেন থম কেবরা নেরকেব আং বংশী দোনাংজি আং তনালাম থেলপেনকে কাচুনিংরি আলো আফান ওয়েবসাইটকে ডিজিএম ডট আসাম ডট জিওভি ডট আই এন কাচুনিংরি আলো কেলেং পন কিজুত সেয়ারনিকে জাখং ক্রেপ হ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লং কাকিলে পন সুরি সিরা ফারো ফ প্রবেশনারি অফিসার আং হয়াফান কাচুনিংরি আলু হাং পনটাংল চিক্লো জনালং নংনা মাতাংকা সিকাসুরি প্লিকেবরা নেরকেবরা ফারো প্লিরা ট্রকনের ক্যাপেন সিকা সুরি ট্রকনের ক্যাবরা ফরা ফারো সিরকেবরা ইনকয় আন বাংস অলং আসনসন বনাস্তা দুজি বাংফুয়াটুম ব্যাচেলর ডিগ্রি দোনাংজি বাংফুয়ারটা নিকান ইংকয়রাই সিপেন থম ক্যাপ আং বংশী দুচট নাংজি আং তনালাম লাপেনকে কাচুনিংরি আলো আফান ওয়েবসাইটকে এস বিআই ডট ব্যাঙ্ক ডট আই এন কাচুনিংরি দুন কিজুৎসিয়ার নিয় বাংকে জাখং নেরকেপ আসাম কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক আলং কাকিলে পন ইংকয়রা ফ এসিস্টেন্ট ম্যানেজার কেলেংটে এসিস্টেন্ট ব্রাঞ্চ ম্যানেজার আং হ আফান কাচুনিংরি আলো হাং পন টাংল নংনা মতাংকা চিক্লো হেজন অলং সিকাসুরি থম কেবরা ইসিরা ট্রক কেবরা কে থমপেন সিকাসুরি ট্রকনের কেবরা হিনি রাফারো হিনি রা ট্রক সির কেব আন বাংস অলং সিকা ফারো সিকাসুরি ট্রক সিরা ফারো সির কেব গ্রেড পে লাপেন কে আসানসন বনাস্তা দুজি লাভাংস ফান কাছে নিয়ে আলো কে রেংপন কি জুত সিয়ার নিয়ে বাংকে ওসিক থম কেব নলন গাংসাম পরফাই প্রিয়া পর আসাম স্পেন বিরটা থেপি আর্জুসিনা
1: নমস্কার আকাশবাণী গুৱাহাটীর এই ঘণ্টার বাতৰিৰ সৈতে মই ৰূপজ্যোতি বৰুৱা ভাৰতে জুনত স্বদেশী চি 295 শ্ৰেণীৰ বিমানৰ প্ৰথম উৰণেৰে বিমান পৰিবহণ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ সাফল্য অৰ্জন কৰা বুলি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আকাশবাণীৰ মন কী বাত অনুষ্ঠানত প্ৰকাশ কৰিছে অনুষ্ঠানত প্ৰধানমন্ত্ৰীয়ে হাৰগিলা চৰাই সংৰক্ষণত জড়িত অসমৰ হাৰগিলা আৰ্মীৰ ভূয়সী প্ৰশংসা কৰে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত আজি ৰাষ্ট্ৰীয় প্ৰতিষেধক দিৱস পালন কৰা হৈছে ৰাজ্যত গ্ৰীষ্মবন্ধৰ ভিতৰতে প্ৰাথমিক আৰু মাধ্যমিক পৰ্যায়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ বদলীকৰণৰ প্ৰক্ৰিয়া সম্পন্ন হ'ব ৰাজ্য চৰকাৰে ৰাজ্যৰ চাহ খেতিয়কসকলৰ বাবে গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ লৈছে এতিয়াৰে পৰা চাহ বাগিচা শ্ৰেণীৰ ভূমিও কৃষক পঞ্জীয়ন পৰ্টেলত অন্তৰ্ভুক্ত কৰা হ'ব অসম লোকসেৱা আয়োগ এ পি এছ চিত প্ৰমাণপত্ৰ পৰীক্ষণ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ ডিজিটেল স্বচ্ছ আৰু অধিক নিৰ্ভৰযোগ্য কৰি তোলাৰ বাবে ডিজি লকাৰৰ জৰিয়তে প্ৰাৰ্থীৰ তথ্য পৰীক্ষাৰ ব্যৱস্থা কৰা হৈছে

ইংরেজি মঞ্জাই মেকার জুলং বমলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু ব্যান আদু ঢুকে পিনি ভোম কুরানে পচি জাই মেকা পাচুন বাং কচং ওয়াই আলঞ্জির পিনি লা বংস আমি নং পেন লি কচং ওয়াই পনা লঞ্জির আং বং পেন নানি তোমার পরাং সিকে বারি রং ভারপি পেন কিলুন পম মালম সো আফান পু লবাং সো লঞ্জির নানি তোমার পারজু পনিক পো তাঁটে আজিক সিনাং লবাং সো লঞ্জির

0: বিচাৰিম। আজিলৈ আপোনালোকক ধন্যবাদ,
1: নমস্কাৰ নমস্কাৰ।
2: ইমান পৰে অসমৰ পশুধনৰ বৰ্ষাকালীন ৰোগৰ প্ৰতিষেধক ব্যৱস্থা, এই বিষয়ে আলোচনাটি শুনিলে। আলোচনাটিত ভাগ ললে মহকুমা পশু চিকিৎসা বিষয়া তথা পশু চিকিৎসা পৰিষদৰ সদস্য ডক্টৰ নুৰুল ইছলামে, লগতে একে বিভাগৰে পশুপালন আৰু পশু চিকিৎসা বিষয়া তথা গোবসন্ত নিৰ্মূলকৰণ বিষয়া ডক্টৰ ৰাজকুমাৰ দাসে। আলোচনাটিৰ আঁত ধৰিলে মেলোডি পাটগিৰিয়ে। কৃষি জগত অনুষ্ঠানটিৰ ইমানতে অন্ত পৰিল। মেলোডি পাটগিৰিৰ সহযোগত অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা কৰিলে উৎপল বৰাই।
3: চাকৰি পাই গলো।
4: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
3: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
4: রবে হুন্টু, স্যালারির আগতেই খরচ।
3: টোটালি কে লোন পোয়া যায় নো?
4: প্রথমে বাজেট বনাবলই শিখ, তারপর খরচ কর।
3: কিন্তু বা,
4: সা উপার্জনের এক অংশ সদাই বসাবি, কিন্তু পার্টি পড়া বাঁচিব নারিবি।
3: ও বাইদেউ, পার্টি মূর বাজেট টুর।
5: আরবিআই কয়
6: সঠিক বিত্তীয় আচরণে আপনার বসাই রাখে।
7: ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাকুয়ে নিদিব। অনলাইন ব্যাংকিং কেবল নিজের কম্পিউটার, মোবাইল বা সিকিউর নেটওয়ার্কের পরে করব। খোয়ার চ্যাম্পিয়নশিপ আছে নাকি? আরবিআই কয় জানি ল, সতর্ক হোক।
8: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহ নিবেদন কৰা হৈছে প্ৰশান্ত ৰাজখোৱাৰ কণ্ঠত মহাপুৰুষ শ্ৰী শ্ৰী মাধৱদেৱ বিৰচিত এটি বৰগীত।

করো না করো কাকো, নিজ হাতে রান্ধো খাও কুকতে থাকো। ভয় ভয় না করো না করো কাকো, নিজ হাতে রান্ধো খাও কুকতে থাকো। ভয় লাজ না করো না করো একো, হাতি ঘোড়া সব খাও নকাও কাকো। মায়ে লাজ না করো না করো একো, হাতি ঘোড়া সব খাও নকাও কাকো। মায়ে ভয়।